0: কে বলে তন মন ফিকা হয়, পিকু ফিকা সদিয়ে পিকে পিকি সোয়, পিকা দরগে সটিয়ে মুতুকা পিকে পায়, ফিকা মূর্খিয়া কিয়ে পাণা লে সজায় মহলা পহলা।
1: অন্দরোঁ হুঁ ঝুঠে পেজ বাহর দুনিয়া অন্দর ফে, আট সাড় তীর্থ যে না বে উতরে নাহি মেল, জিন পট অন্দর বাহর গুদড়তে ভলে সংসার, জিন পট অন্দর বাহর গুদড়তে ভলে সংসার, তনে হো লগা রব সেতি দেখনে বিচার। রঙ হসে রঙ রোয়ে চুপ